0: হাড় ভাঙি যায় কিন্তু মস্তিষ্ক সুরক্ষিত রহে। হাড়ের উপর ভাগে টাণ চর্ম এবং চর্ম উপরে গহল কেশ মস্তিষ্ক আহুরি সুরক্ষা প্রদান করে। খরা দিনে প্রচন্ড খরারে বুলিলে বা শীতদিনে বরফ পড়ুথিবা স্থানে রহিলে মধ্যে মস্তিষ্ক উপরে এর কোনসি খারাপ প্রভাব পড়ে না। মস্তিষ্ক ভিতরে চারিটি ক্যাভিটি বা গর্ত অছি যাহাকু সেরিব্রাল ভেন্ট্রিকল কুহাযায়। এই ভেন্ট্রিকল গুড়িক সববেলে এক জলীয় পদার্থ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দ্বারা ভরি হয়ে থাকে। এই জলীয় পদার্থ এক শক অবজর্ভর ভি কাম করে। মানুষ যেতে ডেইঁলে নাচিলে মুন্ড হলাইলে মস্তিষ্ক উপরে কোনসি প্রভাব পড়ে না। মস্তিষ্কর বাহারে এবং ভিতরে এই জলীয় পদার্থর অবস্থিতি হেতু ইহা পানিরে ভাসিবা ভি মনে হুয়ে এবং ইহার ওজন কমি যায়। মস্তিষ্কর প্রকৃত ওজন 1.4 কিলোগ্রাম হইতিবা স্থলে ইহার আপেক্ষিক ওজন মাত্র 0.18 কিলোগ্রাম। এই ওজন কমিযা যোগ আম শরীর উপর ভাগের মস্তিষ্ক থিলে মধ্যে আমাকে ভারি লাগে না। এই জলীয় পদার্থ নথিলে মস্তিষ্কর ওজন যোগ আমি মুন্ড টেকি চালিবা কষ্টকর হয়ে থাকা। মস্তিষ্ক রোগাক্রান্ত হলে মানুষের স্মরণ শক্তি বৌদ্ধিক চিন্তাধারা কার্য করিবার ক্ষমতা লোপ পায়। মস্তিষ্কের আঘাত লাগি রক্তক্ষরণ হলে পক্ষাঘাত রোগ হুয়ে যেউথে অঙ্গ প্রত্যঙ্গ প্যারালিসিস হয়ে যায় এবং লোক অকর্মণ্য হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে মৃত্যুমুখে পড়ে। মানুষের মস্তিষ্ক অন্য সমস্ত প্রাণী মানুষ অধিক বুদ্ধিপ্রাপ্ত, তেমন মানুষ বুদ্ধিমান সভ্য শিক্ষিত হয়ে সমস্ত জীবজন্তু নিজ অক্তিয়ার রক্ষা সমর্থ হয়েছি। আমার সমস্ত বৌদ্ধিক চিন্তাধারা ভালমন্দ বিচার কথা কহিবা শুনিবা দেখিবা খাইবা পিন্ধিবা বুলিবা ডেইবা এই মস্তিষ্ক হি নিয়ন্ত্রণ করে। যাহার মস্তিষ্ক যেতে উন্নত সিয়ে সেতে বুদ্ধিমন্ত এবং বিচারক্ষম। মস্তিষ্কর নিয়ন্ত্রণ ক্ষমতা যোগ জন্মঠার মৃত্যু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নির্দিষ্ট নিয়ম মোতাবক গতি করে চালিছন্তি। যে কোনসি সুপর কম্পুটর ঠার ইহা অধিক শক্তিশালী, তেণু মস্তিষ্ক এপরিভাবে গঠন করা যাইছি এবং সুরক্ষিত রাখা যাইছি যাহা নানা প্রতিকূল পরিবেশ এবং বাহ্য আঘাত সহি সঠিকভাবে কার্য করিপারিব। মস্তিষ্ক সুরক্ষিত রক্ষা পাই জনসাধারণ সচেতন রহিবা সঙ্গে সঙ্গে কেতোটি নিয়ম পালন করিবা উচিত। খরারে যিবা বেলে ছতা কিংবা টোপি ব্যবহার করিবা উচিত। মদ্যপান করি বা নিশা ঔষধ খাই গাড়ি চলাইবা অনুচিত। স্কুটর বা মোটরসাইকেলে গলাবেলে নিশ্চিত ভাবে হেলমেট ব্যবহার করিবা উচিত। কোনসি জায়গায় পড়িগলে বা মুন্ডরে সামান্য আঘাত লাগিলে মধ্য হেলান করি ডাক্তরঙ্ক সহ পরামর্শ করিবা উচিত।
1: শেষ হলা আমার স্বাস্থ্য। আজ এ শুনেছিলে আম মস্তিষ্ক, আলোচনা করেছিলে ডাক্তার রবীন্দ্র কুমার দড়াই। শ্রোতা বন্ধু মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। সময় বর্তমান সকাল 7:15। শুনন্তু ওড়িয়ারে সংবাদ।
2: আকাশবাণী সংবাদ পড়ুছন্তি মলয় রঞ্জন মিশ্র। মুখ্য সংবাদ, পঞ্চরাষ্ট্রীয় গস্তর শেষ পর্যায়ে ইটালিরে পৌঁছিলে প্রধানমন্ত্রী। কর্পোরেট আইন সংশোধন বিল 2026 উপরে অধিক তর্জমা পাই সংসদীয় মিলিত কমিটি গঠন কলে লোকসভা বাচস্পতি। জেনেভারে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনীরে ভারতর স্বাস্থ্যসেবা ক্ষেত্রে গ্রহণ করা যাইতিবা পদক্ষেপগুড়িক উপরে আলোকপাত কলে স্বাস্থ্যমন্ত্রী। আসন্তা 23 তারিখর ভারতকু চারিদিনিয়া গস্তরে আসিবে আমেরিকার বৈদেশিক মন্ত্রী। এবং আইপিএল ক্রিকেটর গতকালের ম্যাচে লক্ষ্ণ সুপর জায়ান্টসকু 7 উইকেটে পরাস্ত কলা রাজস্থান রয়্যালস। পঞ্চরাষ্ট্রীয় গস্তর পঞ্চম তথা অন্তিম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইটালিরে পৌঁছিছন্তি। সংযুক্ত আরব এমিরেটস, নেদরল্যান্ডস, সুইডেন এবং নরওয়ে গস্ত শেষ করে শ্রী মোদি ইটালিরে পৌঁছিছন্তি। নরওয়েকু দুইদিনিয়া গস্ত অবসরে প্রধানমন্ত্রী তাঙ্ক প্রতিপক্ষ জোনাস গহর স্টোরঙ্ক সহ বিভিন্ন প্রসঙ্গ নেই আলোচনা করিছন্তি। তৃতীয় ভারত নর্ডিক সম্মেলনীরে মধ্যে শ্রী মোদি অংশগ্রহণ করিথিলে। সম্মেলনী পরে এক মিলিত বিবৃতিরে ভারত এবং নর্ডিক সদস্য দেশগুড়িক মধ্যে সহভাগিতাকু অধিক সুদৃঢ় করিবা নেই মতব্যক্ত করা যাইছে। সবুজ প্রযুক্তিবিদ্যা এবং নবসৃজন রণনৈতিক সহভাগিতাকু অধিক উন্নত করিবাকু ভারত এবং নর্ডিক সদস্য

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনতেলে রাগবঞ্জরি, শিল্পী থিলে জমকিরথ এবং ভানুমতি সাহু। কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রসারিত উচ্চ এফএম ব্যান্ডর 106.6 MHz ছকে। আবার ঠিক একই সময় কার্যক্রম প্রসারভাতি মোবাইল অ্যাপ নিউজ অন এয়ার, এয়ার অ্যাপ রেডিও এবং অন্যান্য লাইভ স্ট্রিম জরিয়ে মধ্যে শুনেপার। পরবর্তী কার্যক্রম সমাচার প্রভাত, পরপর মর্নিং নিউজ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কিছুক্ষণ মধ্যে।

এরে বড়গিরি দেখো পড়ি গলা ভাজি, তেতিশ কোটি দেবতা কলে মহারাগ, সবিঙ্ক মুখ।

0: গর্ভ মধু বাহারিলে দেবী ছাইয়া মায়া আকাশরে ও সতাঙ্ক পাতালরে জীব একাশরীরু বাহার হেলা অষ্টভুজ মহাগতেজ ঘটিলা তিনি স্বর্গ চক্রবর্তী হয়ে করি দিয়ন্তি বেগ বেগ আহে গায়ক বাজি বাজি কহি দিও তুম্ভ পর যাক
1: গগনর সেন পক্ষিয়ে পড়ন্তি যে মন্তে দৈতবলরে বড়িলে মন্তে বিজে কর্ণ কটাই যে করন্তে প্রহার বেনি বেনি খণ্ড হই বড়িলে মহির কাল বিকাল বলিন মহিষাসুর মন্ত্রী মহিষাসুর আগরে যাই কথা কহন্তি এ হাসুড়ি মহিষাসুর কপাণ হেলা সুমনি সুমরু আদেশ যেলা রত্নগিরি নিকটে সুমনি সুম গলে দুর্গাঙ্গ পাশরে যাই নজর হেলে

চাখে চরি মানতে যায় কলে মহামাই কেশরী পিঠিরে মাতজে বসিলে যায় আকাশরে উড়ি যাই সে কেশরী বলি মহিষাসুর সামুরে শিখ যাই

0: ये रूप छाड़ीन आन रूप बेगे धर दुर्गा बोले कर्म अटे जे कथा कहीं देखाइबे एवे देखिबे देवता नाम रूप छके दनुज चंडाल न थांतु कि नाल दे गगन मंडल
1: মঙ্গল বিজয় শুনি দুর্গতি তারিণী জামনা কু ছাড়ি দেলে তুই গোসামণি বিবশ নহেলে কেশ করিণ মুকুল তা ছটা পিঁধিলে দিশ জানু যে যুগল স্তন যৌবন সমস্ত হইলা এক দৃশ্য তেত্রিশ কোটি দেবতা পাই মহাত্রাস দেখি চকিতে মহিষার হই বেনি লোচনকু দুর্গা রূপ গু অনাই বদনকু রেউ মার্গ দেখিবাকু জানু চণ্ডাল মহিষা দেখিলা জানু যৌবন মহিষার হৃদয় রহু কাল পুণি প্রত্যক্ষে মহাপাণী সে দুর্গতি তারিণী সে গ্রামে আস করিলে মহিষাসুর গায়ে মহাকবকু পুণি স্ত্রীলিঙ্গর উপায়ে এবে মুঁ যেবে করিবি গো ইচ্ছা প্রাণ বিসর্জন।

দেখিলে উর্ণ সাই মা তো দুর্গা জানো দেখি করি সেই আউ কপে ত্রিশূল ধরিলে মহামাই দুর্গাঙ্গু মণি মা মূর্তি দেখি আউ রডি ছাড়ি যাচ্ছ সব পশুপতি আউ কপ মূর্তি

0: জনা নেই রেডিওটা খোলি কি বরমপুর এফএমটা পকাবা
1: হউ নানি পকাউছি টিকে থয় ধর মু তো কেবে খুলিনি কি কেবে শুনিনি মোবাইল রু
0: জমানা আসি কেউ যুগরে পহঞ্চলানি হেলে মো বাসন্তীর আউরি বুদ্ধি পাকড় হেলানি
1: হেই নানি লাগিগলা শুনো শুনো

0: শ্রোতা ভৌণী, নারী আজি প্রগতি পথরে। সে ভূঠার ভূমা পর্যন্ত উড়াই পারি নিজের বিজয় বৈজয়ন্তী। ঘাসকঠার ঘোড়া চড়া পর্যন্ত সবু কার্যের সে পারঙ্গম। নারীর এই প্রগতি প্রতি ক্ষেত্রে দেখা যায়। সে ঘর ঘরণী, সে পুণি শাসনর সর্বোচ্চ কর্তৃ। তেণু তা পাখে কোণী কাম, কোণী সমস্যার সমাধান না আমি কহিপার না। তেমনি সমস্তে ভাবতে এভাবে নারী কেবল জন শিক্ষিত নারী হয়ে পে, কিন্তু একথা নুহে। কম শিক্ষা ও সাধন থাই মধ্যে নারী মানে সফলতার সুউচ্চ শিখর ছুঁইপারতি। আসন্তু আজ এমিতি জন সফল নারী সাক্ষাৎ করা। শ্রোতা ভৌণী, আপন মানে জাঁথে আমি যেতবে সাংগটিয়ে মিলে আমি খুব খুশি হেউ। তা সহিত আমি আমার সুখ দুঃখ বাটু, সে আমার সব সমস্যার সমাধান বি কয়ে। আজ আমি যা সহ সাক্ষাৎ করা যাচ্ছে, তাঁর পিলাবেলু তা বাপা দ্বারা মিলি খুব সুন্দর সখীটি। আউ সে সখীকে সে এত ভালো পাই বসিলে যে যেতবে তাঁর বিবাহ হল তাকে সে নিজ সাংরে নিজ শাশুঘর আসিলে। শাশুঘর লোকের এতে কোণী আপত্তি নরং সে সাংটি বো পাখে পাই খুব খুশি হয়ে। তাহলে আসন্তু আজ জাঁয়া কি সেই মহিলা আপনার প্রিয় সাথীটি কি? ভণী নমস্কার।
1: নমস্কার।
0: আম আকাশবাণী ব্রহ্মপুরের মহিলা মহল কার্যক্রমে আমি আপনার স্বাগত করছু।
1: ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ।
0: আপনার আপনার পরিচয় আমার শ্রোতা ভণী মানুষ দেবে?
1: মো না হচ্ছে লক্ষ্মী সামল, মোর ঘর সুকুন্ডা।
0: আমি শুনেছু আপনার পাখে আপনার প্রিয় সাথীটি আছে, আমার শ্রোতা ভণীকে কুহত তো সে প্রিয় সাথীটি কি? তাকে আপনার কেতে ভালো পাঁতি?
1: হ্যাঁ, মোর পাখে গোটি প্রিয় সাথী আছে, সে হচ্ছে মোর রেডিও। আজ্ঞা ম্যাডাম, সে পিলাবেলু মো রেডিও বহু ভালো পাওলি। মোর যেতবে বাহর হয়েছিল মো বাপা রেডিওটি মো সাথে দিয়ে, সে রেডিও এবে আমার ঘরে বাজুছি।
0: তাহলে আপনার এই প্রিয় সাথীটি আপনার রেডিও, আলাবেলু আপনার তাসহ সাঙ্গ হয়ে আসছেন। যেতবে আপনার আপনার এই প্রিয় সাথীটি শাশুঘরক আসলে, শাশুঘর লোক মানে কম কে?
1: ম্যাডাম, শাশুঘর লোক বহু খুশি।

শুনলেন নাট্যধারা ক্রমের প্রহ্লাদ নাট্য প্রদর্শন বর্গ পরিবেশন করলে শ্রী গুরুনাথ সাহু এবং সাথী। আপনার মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রের।

আকাশবাণী ব্রহ্মপুর সমর্থন সন্ধ্যা 6:10 কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম মেন্টো 106.6 যুগে। শ্রোতা বর্তমান শুনুন তাদের প্রচার হয়ে থাকা কার্যক্রম সম্পর্কে সূচনা। সন্ধ্যা 6:15 প্রচার করিব সন্ত তুলসীদাস পরিচিত শ্রীরামচরিত মানুষের 37তম ভাগ। ওড়িয়া কথা চিত্রলোকে প্রচার করিবে রাতি 7টায়। চাষী ভাই শুনিবে কৃষি সন্ধ্যা রাতে 7:30। ওড়িয়া আধুনিকতার কার্যক্রম রয়েছে রাতে 8:30। বিবিধ ভারতীয় কার্যক্রম শুনাবে রাতে 9টায়। এবং শেষে রয়েছে আপনার মধ্যে ফোন ইন কার্যক্রম কিছু কথা কিছু গীত প্রচার করিবে রাতে 10টায়। শ্রোতা মন্দির থিলা আজ সন্ধ্যায় প্রচার হয়ে থাকা কার্যক্রম সম্পর্কে সূচনা। আর পরবর্তী কার্যক্রম পাই কিছু এখানে অপেক্ষা করতো।

0: আকাশবাণী ব্রহ্মপুর পরবর্তী কার্যক্রম উজ্জ্বল আমাদেশ রিলে করে শুনছে আকাশবাণী কটক।
1: আকাশবাণী জয়পুর কেন্দ্র প্রস্তুত উজ্জ্বল আমাদেশ, প্রযোজনা মনোজ কুমার পূজারী, উপস্থাপনায় আছেন সঞ্জীবনী সুধা পট্টনায়ক।
2: বিদ্যা অটাই মহাধন, বালকের উপার্জন, একথা আমি সমস্ত কহিবার শুনে থাকু। প্রকৃতরে পাঠ পড়িলে আমি অনেক কথা জানিপারিবা, শিখিয়া কথা মধ্য আমি পাঠ পড়িবা দ্বারা শিখিপারি থাকু। এবে যেতে অধিক আমি পড়িবা সেতে আমার

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার আজ্ঞা।
1: হ্যাঁ নমস্কার,
0: আমি কিছু কথা কিছু তো আপনার স্বাগত করছি।
1: হ্যাঁ ধন্যবাদ, মু বহু দিন হল ট্রাই করছি, মু খালি লাগুনি বিরক্ত হচ্ছি, কাটি দিচ্ছি, সে আজ লাগি গেল।
0: বিরক্ত হন্তি নি, আজ তো ফোন লাগি গলা, আমি কথা হবা। আপন পরিচয়টা দিও তো।
1: মু পার্বতী ভুঁইয়া গাঙ্গদহনি কোছি।
0: আচ্ছা,
1: আৰু স্মিতাস্মী দিদি কৈছে না, বন্দনা দিদি কৈছে নি?
0: মই বন্দনা কৈছি, স্মিতাস্মী দিদি মোৰ সৈতে অছন্তি।
2: পাৰ্বতী ভৰণী নমস্কাৰ।
1: হ্যাঁ নমস্কাৰ দিদি,
2: বহুত দিন পৰে ফোন কলে।
1: অঁ বহুত দিন পৰে কৰি পুনি সবুৱে লগুজি কেতে ৰিং হুতি
2: ও সেই সব আপোন ভুলি জানতো, বৰ্তমান খালি আমি কথাই হেবা, বুজিলে না?
1: হ্যাঁ
2: হ্যাঁ,
0: আপোনক বিষয়ে কোহন্ত কেমিতি অছন্তি?
1: বহুত ভাল হৈ কৰো, আৰু মই নিয়মৰ সৈতে সবুৱে কৰে
2: সুন্দর গীত আজ
1: ঝিয়া
2: আচ্ছা পার্বতী, আপনি কোন এতে ভালো রাঁধন্তি যে ঘরে সমস্ত আপনাকে ভালো কুহন্তি কহলে?
1: সেমিতি কিছু নাই, সব প্রকার রোষেই করে,
2: সেইতরে
1: সেইতরে সব প্রকার রোষেই হয়, পিঠা পোড়া ভাজা নিত্য দিন আমার খাদ্য রোষেই সব
0: হয়। আপনি রোষেইটা আপনার বাপা ঘরে শিখিলে না শাশু ঘরে আসি কি হি পারফটেলে?
1: সেমিতি কি শিখি নদি অল্প অল্প করিলে আসি বাবারা সব কইয়া সব কল্লা সব
0: করলে শিখিলে। এইটিকে আসা পরে পুরা সব শিখি গলে না? মানে যে কহতি যেতবেলে দায়িত্ব পড়ে সেতবেলে মানুষ শিখে, ঠিক সেমতি না?
1: আজি আসলে কহিলে তার পুরা খুশি সীমা রইবেনি, মানে আজি লাগিলা আজি কথা হল
0: নিশ্চয় আম তরফরু তাঙ্কু বহুত স্নেহ দেবে।
2: হ্যাঁ আম তরফরু বহুত স্নেহ আর বহুত ভাল পাইবা।
0: আপনাকে ঝিও না কোন লাগিলা? মো ঝিও না
1: কন্ডেই।
0: আরে বাহ, নাটা কি দিছি? মানে আপনার ঝিও যেত জন্ম হইবে সে পুরা কন্ডেই টেবিলে দেখা যাবে।

সব তাহলে আপনার অন্যদের অনলাইন কার্যক্রম কিছু কথা কিছু গীত আকাশবাণী ব্রহ্মপুর সমর্থন রাত 11টা হয়ে যাচ্ছে। পরবর্তী প্রসারণ শুনতে হিন্দি এবং ইংরেজি সংবাদ রেল লেখের প্রচার করবে আকাশবাণী দিল্লি কেন্দ্র কিছুক্ষণ মধ্যে।